0: අරබි බහුගා බස්මලාගේ මානයකි බිස්මිල්ලාහි රහ්මානි රහීම් මෙහෙන් කියුම්. හම එගොත හස්බුනල්ලාහු ව නිඅමල් වකීල් මෙහෙන් කියුම හස්බලා මි ලෆ්සු බේනම් කුරවේ. අදි ලා හවුල වලා කුව්වත ඉල්ලා බිල්ලාහ් මෙහෙන් කියුම හවුකලා මි ලෆ්සු බේනම් කුරවේ. මිෆදන් අරබි බහුගා බේනම් කුරවේ එත බෑවරු ලෆ්සුතන් හුරේ. ইসলাম দীনুগ কমে হেউকমে কুরম ফেশমো কুরিন বিসমি কিউমকি মুস্তাহাব ওয়েগিন বা কামে কামুগা ইবনু কাসীরুগে তাফসীরুগা বায়ান কুরবাফে বিসমিগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে তিন ইসমু ফুলো হিমেনি গেমবে এই আল্লাহ আর রহমান আর রহিম মি তিন ইসমু ফুলো এমে ফুরতমা ইসমু ফুলাকি আল্লাহ মি নাম ফুলুগে আসলাকি ইলাহ এই আলম তকুগে ভেরি রব্ব খাস ওয়েগেন ওয়ানামে এ ইলাহ ফিয়ওয়া এহেন এভস ফরাতকা এনাম বেনুন কুরুম হুদ্দ ওয়েগেন নোয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়াইদালওয়ানি আল্লাহুই এ ফরাতকান আলুকান কুরুম হুরিহা খালগু তকুঙ্গে মচ্চা ওয়াজিব ওয়েগেন ওয়া ইলাহ ওয়ান্তারাস খলাঙ্গে কামুগা দেওয়ানা ইসমু ফুলকি আর রহমান মিবেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া খাস ওয়েগিন ওয়া ইসমু ফুলে মি ইসমু ফুলকিস আল খালিক আর রাজিক মি ফাদা ইসমু ফুল তাফাদান আল্লাহ ফিয়া এহিন এভস ফরাত কান নিসবেক কো বেনু নুকুরেমেনে ইসমু ফুলে আর রহমানকি এমহা মখলুগুন গে মচ্চা এ ফরাত গে রহমা তানাওস ওয়েগিন ওয়া ফরাই এই হাম একানি আল্লাহ আজ্জা ওয়া জাল তিমনা ইসমুফুলকি আর রহিম মিবেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ইসমুফুলে মি ইসমুফুল নিসবেওয়ানি এ ইলাহ ইরাদা কুরবা আলাকাল্লাহ রাহমাতা এই মুমিনুন আখিরাত দুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভা খাস রাহমাতে কিরিতে কুরআনুগা সূরাতুল আনকাবুত গে 21 ওয়ান আয়াতুগা মায়ান আল্লাহ আঙ্গওয়া ফাওয়ানি ಏಕಲಾಂಗೆ ಇರಾದ ಕುರವ್ವ ಅಳಕ ಅದಾಬು ದೆವ್ವತೆ ಅದಿ ಏಕಲಾಂಗೆ ಇರಾದ ಕುರವ್ವ ಅಳಕ ರಹ್ಮ ಇಲ್ಲವ್ವತೆ ಅದಿ ತಿಯಬ್ಯಾಮಿ ಹುಂ ಕಿಯಾಮ ದ್ವಹುಂ ಎಂಬುರಿ ದಾಹುಷಿ ಏಕಲಾಂಗೆ ಹದರತಶೆ ಮೀಗೆ ಇತರುಂ ಸೂರತುಲ್ ಅಹ್ಜಾಬ್ಗ ಮ್ಯಾನ್ ಅಲ್ಲಾಹ್ ಅಂಗವಾಫವನಿ ಅದಿ ಮುಮಿನುನ್ನ ರಹೀಂ ವಂತ ಕಲಕು ಕಮುಗ ಏಕಲಾಂಗೆ ಒಡಿಗೆಂಬೇ আর রহিম মি নামফুল আল্লাহ ফিয়া এহেম ফরায়াতাক ওয়েস নিসপেক করেবে এগতুং মা নবিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা কুরাবামুন কিরিত কুরআনুগে তাওবা সূরাতুগে সাতেক আশাবিস ওয়ান আয়াতুগা মান আল্লাহ ওয়াহি কুরাবা ফাওয়ানি মুমিনুন নুহানু ওগাভেরি রাহম হুরিবে কালিকে আর রহমান আদি আর রহিম মি দেনামফুল ওয়েস নেগিফাওয়ানি রহমাতুং এহনমস আর রহমান মি নামফুল আর রহিম আবরে রহমতু গে গতুম মা তনাওস ওয়েগেন বে বিসমিল্লাহ মি গে লাফজি মানে কি আল্লাহ গে ইসমুফুল নে মি গে মুরাদ কি আল্লাহ গে ইসমুফুল আহরেম ফাশামে এহনমস মি বাওয়ানি ফরুইফা হাইলমুরে বিদালওয়া গতুগা বিসমিল্লাহ গে বায়া কি বাউল ইস্তিআনা আল ইস্তিআনায়কি এহিয়া ওয়াগগং ইদুম এই সূরাতুল ফাতিহা গা কিয়া ফাদান আলামিন আলুকং কুরানি ইবারাস কালাঙ্গে শে আদি আলামিন ওয়াগি এদেনি ওয়েস ইবারাস কালাঙ্গে হাদরাতুনে এহেন কামুন বিসমিল্লাহ গে মানেকি আল্লাহু গে ইসমু ফুলু গে বারাকাতুন ওয়াগি এদিগিন ফাশামে কিরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে কালাম ফুলু গা কিরিত কুরআনু গে সূরাত ফাটওয়া ফাওয়ানি বিসমি আদি মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সিটি ফুলতবেস ফটওয়া ফাওয়ানি বিসমি আল ইমাম বুখারী রিওয়া কুরাওয়া ফাগতুন রোমানুন গে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফনু বি সিটি ফুল ফটওয়া ফাওয়ানি বিসমি রোমানুন গে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফনু বি সিটি ফুল ফটওয়া ফাওয়ানি বিসমি নুম কামুগা এহেন কামুন কিয়ুমা লিয়ুনতা بسم فشمكي الله اكلانغ رسول الله صلى الله عليه وسلم گه سنت تبعو مگه ترين کي مني کمي ehenkamun jumla gotigga bisminuge tafsiri maane ki aharen mikang mi fashani mi duniye ga horiha khalgutakun shamil wagutuga rahmat tanawas vegimwa adi mu'minun na khasa gotigga qiyamah duhun rahmat wasil ko devwa horiha khalgutakun ge macha e faratakan alukan kurum wajib vegimwa ilah wanta allahu ge isma fulge barakatun ehia madada waggan edigenne
1: rasul bekolna nabi bekolunge siratake irshada nasihatuge dammare
2: edammaruge alin hode tajrubayake hayatuge rasta fasya gengusteene aru kaatiye
3: e aru kaatige hin madamya kosar kurata kechaki heyo halal takechan hadama
2: dinu gadun genesteni
4: rasulunna nabiyo
5: homa duhke mendurung amra de chahairu repeat angar duhke hendunu akkad tire hu adi put duhke re tih kat tire hu
2: hamai kani nuadi hame gards deenu gedu
6: datta kolan nuhore me gondi gai shinde ahare kolam horela fana datta ishinde
7: haade angale kokko bara boda shukriya
6: koddeve kuda kuda hewakamukun ehem mihe gedatoru amaanve ufaveri vedane
8: kadin hendun hai chahi mi deenu gadu
2: hendun gezi kurta

আদি আল্লাহ এওরেন নিসবা কুরানি দেবাস উমেন উফেদে হিন্দু হজ্জে বয়ান করেবে আদি গহনা আলওয়া বড় করেবে মিহ হইয়ে।

আদি এবাসফুর এবাহি লা ইলাহা ইল্লাল্লাহ মিকালি মাফুর একলেগ ফানুগে দারি খোড়গা দেমি অন্যানে বাসফুর এখম গালে বিয়ে এই আল্লাহগে মগং এওরেন রুজু আবু মাট্টাকে

আদি এতকেচ্ছ জীনতিরকন লেভীমুহে এহু রিহা তকেচ্ছকি দুনিয়েগে দির উড়ুমগে ভগতি আরামে খমগা নুনী নুয়ে আদি খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হদরতগা তাকওয়া বেরিন্ন আখিরতগে নিয়মাই হুটে।

0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ বে ইসমু ফুরুম ফাশা গান মানে
1: হামিম
0: হামিম মিয়া কুরতাগে মুরাদ দিন বডগে মানি আল্লাহ
1: ওয়াল কিতাবিল মুবিন
0: বায়াম বেগেম বা ফৈগন্দেম বা ওয়াহী কুরবমে

এই ইতিমান রাসকালাঙ্গে হাদরতুঙ্গে আমরেখামগে হামাকাশওয়ারুং রাসুলুম ফনুবা খালাকুখামগা তিমান রাসকালাঙ্গে বোডগেম্বামে।

0: আর এওরেন দুখ রহিয়ে আদি দণ্ডতকাই রীতি গে গে বিস্মে
1: وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
0: আদি উফালুগা এওরেন দিরি উলুনু খামগাবি নিআমাতুগে তানাবাস দিরি উলুমে
1: كذلك وأورثناها قوما آخرين
0: খান্তং হুরি এফাদাইনে আদি তিমান রাসকালাঙ্গে এতাকেতি এহেম বায়কা ওয়ারতা করবিমে

আদি আল্লাহ এওরেন নিসবা কুরানি দেবাস উমেন উফেদে হিন্দু হজ্জে বয়ান করেবে আদি গহনা আলওয়া বড় করেবে মিহ হইয়ে।

আদি হামা এফাদাইং এরা শেগ্গা থিবি থানাওয়াজ খামগা হাদ্দু ফাহান আলা গোসফাওয়া মিহুং হামা কাশওয়ারুং তিমাম মেঙ্গে খা বাফেন দীনগ্গে মতিগা ওয়ানিকো তিমাম মেন দুশীময়ে আদি হামা কাশওয়ারুং এওরেঙ্গে আসারু তৌগে মতিগা তিমাম মেন থাবাওয়েগেন হিঙ্গময়ে নুবনা এভেস রশক ইনজারু কুরেবুম কালেগ ফানুগে কুরিন তিমন রসকলাঙ্গে এভেস রসুলকু নুফনুবমে।

আদি এবাসফুর এবাহি লা ইলাহা ইল্লাল্লাহ মিকালি মাফুর একলেগ ফানুগ দারি খুড়গা দেমি উন্নানে বাসফুর খম গালে বি এই আল্লাহগে মগং এওরেন রুজু আগুমাটাকে

আদি হাক ফৈ এবাহি কীরে তো কুরআন এওরিং গাথং আহিন্দ এওরিং বুনু মি জাদু একে আদি হামাকাশ বরং

আদি এতকেচ্চ জীনতিরকন লেভিমুহে এহু রিহা তকেচ্চকি দুনিয়েগে দিরুড়ুমগে ওগুতি আরামে খমগা নুনীনুয়ে আদি খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হদরতুগা তাকওয়া বেরিন্ন আখিরতুগে নিয়মাই হুটে।

খম্বার থাকাই তাসি থাকায় গেম্বুর জেহেনতে আদি এথাঙ্গা হিংদে আদি লো থাকং আরাম লিবিদে হরিহা থাকিতিবে আদি তিয়া ব্যা মিহু এথাঙ্গা আবদ দেমিতিবে নেতে।

এই থিমান রাসকালাঙ্গে হাদ্রতুঙ্গে আমরেখমগে হামাকাশওয়ারুং রাসূলুম ফনুবা খালাকুখমগা থিমান রাসকালাঙ্গে বোডগেমবামে।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাদকি এ নামাদ গোয়ালেবে থানুগা এ নামাদ আদা করুম বরম মুহিম আলকাম নামাদ ফর নামাদ গে জামাআতুগা করেবেগিন দিউমকি এই মুমিন তাকুন নটকা হেওকম বড়বেগেম ওয়াকামে ফিরহেম বেফুন নটকা ওয়াজিব করেবেগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল কুরং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তাক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা কুরমা রাক্কাতি রিওয়াশ জেবামিহুম গে নবিয়া গে সুন্নতি কি এইয়ে জেবামিহুম গে নবিয়া ইয়া সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিকেমবে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস দেবওয়া ফাওয়াগুতা মিসকিতুগা এ আলোকান আদা কুরা হুশকামে জেবামিহুম মুনাফিগে ফাদান নুয়াতা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদু কুরাকাম ওয়ানামা তিয়াবামিহুম এওয়ানি তিয়াবামিহুম গে নবিয়াগে আমুরফল একলেগ ফানুগে হিদায়াতা একলেগ ফানুগে সুন্নতা খিলাফে তিয়াবামিহুম একলেগ ফানুগে সুন্নতা খিলাফে জিকাম ওয়ানামা তিয়াবামিহুম মাগফুরে দিজ্জে খান্ডে এলিগেন হুরি মুনাফিগো কোমেনুই ফরুল নামাদুগে জামাআতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণুফুল এ বেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসকো দেবওয়া তরবিয়ত করবওয়া ফাওয়া গই এহেনকম এ বেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা কুরমটকা এ গোয়ালেবে মিসকিতেগ্গে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদু আদানু কুরমকি এই মুনাফিউকমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গতু এহেনকামুং সাহাবী বেকানুগে তেরেং আগুন মেন্না ফিনিফেন নুয়ে এ বেকানুং ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়া তিবে এহেনবেগে একালে একফানু ওয়াহাকন নিম্মওয়ালুমুং বিদাড়ওয়ানি মিহেকু ফিরু কিফাওয়েস নুয়াত দেমিহেগে আতলফ কুরেবিগেম ওয়া হারুগাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউং হুটে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته.

Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah. Namadaki e namaduge sabun argumenge kuffafata fuhevigen diumuge itura argumenna tabiigutum ve saftahir kamuge warabodu eitri kamelle baade kame tibefunna egiwada ganwana fadan komme faru namadakataka argumen toharatu libigane argumen mitibenjeni saftahir kamuge batiga Rasulullah sallallahu alaihi wasallam ekelege fanuge sahabina sawal korvani mi namaduge hikumen haamu kodewma gutum hadith korvani tiyabamiuge terem mi hako emi hege gege dorumatiga onna fengandaka duwalaku fasfaharo eri e fengandun ena hina gen fikama vanama ena kibaga evves kuni milakamen hunna nehije enduga sahabe bekalun dannawani nuneke nuhunna nate نبی صلی اللہ علیہ وسلم حدیث کروانی نماز کی افاد اچکے اے نماز کے سبوں اے نگے ایمہا فافتا فہویگن دانے کمک کموگا وے این کم لبتی اخونا اختنے نمازن الگل میں فروات روان ابچے نکم وسنوا نبوی می ارشادو گامیوا ইরশাদ বসফুং আলগুলমেননা লিবিগেন্দা রীতি ফিলাওলো কিহা ইবরেতরিতো আলগুলমেন গেতেরে মিহ কোরেয়া দুয়াল ফসফহরো ফেমওয়ারা তোহিরুম ফাদান এ নামাদ আলগুলমেন ফাফাতাকুম দুরকদ দিনুমা এহিতরিবেদে হামে হেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরবানি মিহা নামাদান আননা ইরুগা এনে কুরেফাওয়া ফাফাতান এনেগে বলুগা এনেগে কুন্ডুমতিগা হরে ena ena madan ahumu ge sobun ena maduga ena ada kura ruku ge sobun nuwata sajida ge sobun ena ge konduga nuwata ena ge bolugawa faafata faabagin ohigende hema efada gotek galgun menna misal jassawani nabiyya sallallahu alaihi wasallam algun menna mikamu ge muhimukan handan koddeva agume mina mada shauguri koddem gotun insanaaya misalun fasiya kamauga misnigendane kamattaka واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته

আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি? এই নামাজ আদা করা আলতকুন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরিত কুরআন কে এত তানেগা তাআরিফ কে বাস ওয়াহী করা ওয়া ফাওয়া আলকামে এই নামাজ কি? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমমে লোবিয়তি ওডিগন্নাওয়া আলতকুন কে কিবাগা লাগবা ফাওয়া জিনে তরি আমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবা في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة الله سبحانه وتعالى يقول تكترين يقول نوت إله سبحانه وتعالى يقول توقع إله سبحانه وتعالى ذكر كرما هندنا حبير أباميهم وغوت هيدا كرا ميستكم نواتا ناماد وغوتوغا نامادا حاضر واميهم أباميهم نكي اي جلغن نداني فوريهم ويفاري كرمون دابيك أباميهم صفة الله سبحانه وتعالى كرومون اي وحي كروفاني أباميهم نكي ويفاري سببون نواتا دنياوي مسكتو سببون الله سبحانه وتعالى ذكر كرما ادي ناماد قائم كرمون دور قرآن بيكم غنوه اهنكمون আরগুন মেং কমমে মিহ কোস দিরুলুমগা হায়াতা টাকা কোরা মাসাক্কাতা কি ই কমমে মাসাক্কাতে কামুগাভিয়াস আরগুন মেং কোরা বিয়াফারি কামুগাভিয়াস আরগুন মেং হিঙ্গা অফিস তা কামুগাভিয়াস আরগুন মেং কোরা ইনুম মাসাক্কে কামুগাভিয়াস ইন কমমে মাসাক্কাতা কি ইয়েস আরগুন মেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকুর কুরমুন মানা কোরা নুয়াতা নামাজ কায়েম কুরমুন দূর কোরা কামে কামুগা নুহদ্দাওয়া মাসাক্কে টাকা আদি আরগুন মেং হিঙ্গা মুন্দা বিয়াফারিতা নামাজ টাকা আল্লাহ গে যিকুর কুরম টাকা মাড়ু জসালা এ মতিবরি আলকম আলগন মে হাজির ওয়াং এবজে এঙ্গম লোবেতে আখুনা আখতুনে আলগন মে কুমমে ওগুতেগা মি নামাজ গোয়ালেবে হিন্দুগা মি নামাজ গ মতিং আলগন মে না হাদান কদদেবে হিন্দুগা এ নামাজান আবশ্যক গন্নমা হিঙ্গবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

0: মুসলিম ফিরহে না,
1: মুসলিম ফিরহে না।
2: আর মুসলিম ফিরহে না আমার প্রোগ্রাম মেরে প্রোগ্রাম গে মদকি নামাজ মেরে গাল মে গাত্রন বেরে কি হোসেন। আসসালামু আলাইকুম হোসেন।
3: ওয়া আলাইকুম সালাম।
2: হ্যালো
3: হ্যালো
2: হ্যালো কি কি তো
3: আমি এনেকে তিমুন ভুলে নি আমি দাও আমি আড়ুই তিন না গে তে অলম ফিল ওয়া আমি দেনো মানে দো
2: সওয়াল বিদাল দেব
3: নি ভুলে মাস্তু হয়ে হাল তো মিষ্টি তাং এরো মা কি হারাম কামে কে দে এই কিতে দিবস পাউন তো মিসা কা মাস্তু ওয়া তা কিতে দিবস পাউন তো নামাজ সাহাবানি
2: বিসওয়াল কানে দতে হতে
3: তো মা কি হারাম কামে তা দো
2: হ্যাঁ
4: কবুল করবে এমেগেন কেরিত কুরআনুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বায়ান করবা নাহি করবা ফাওয়া কামে এই দেমে তিসওয়ালুগ বিদালুয়া নুকতাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেরিত কুরআনুগ ওয়াহি করা ফামিওয়ানি ওয়া লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন তিবামিহ মাসওগেন তিবে হালুগ নামাদা কারিন ওয়াশ আদেগ মকসাদা কি এগ মুরাদা কি এই এব সাদাগ মাসতুম এই দিয়াচ্ছে কামুগা সাদি হিকিচ্ছে কামুগা আবিয়াস এই মুসলিমক হুদ্দাবেগ মাকামে নুন এয়া খিলাফ আদি খাসক আলকামক মিহা মশগুদ ওয়াইরুগ নো তালকামেগে তিরে মিহা ওয়ান্না ইরুগ এ শরতেন এ বুদ্ধি সালামত হুরু এমে মা বুদ্ধি ফিদা গসে কামুগা ওয়ানাম এবস কামেন এ গজাতুগ এম ফুরিম গতুগ রাঙ্গল গতুগ আদা নো করেবেন এমে মা আদি খাসক নামাদ ফাদা মুহিম আলকামক তা ইরুগ মস্তুয়া হালুগ এই রা হারাম করমনো আয়তোগে তেরেগ একি মারহালা তাকা একাদাঙ্গে রা হারাম করে বিরগ এফাদ মি তিম মারহালা গে তেরেং ইম মারহালাই আদে মি এগা ওয়াকে মুদ্দতে কাণ্ডে এলুমে এহেন কাণ্ডে এলফা অন্য কামেনো এ মুসলিমে কামগা ওয়ানামা ফাফে তিমা করিজে কামগা ওয়ানামা আবাহ এমবরি রুজুআবে তাওবা ও মি অন্যনি এহেমিমা খাসকো নামাদকি এই এগা জাতুগে উজুরে দীনুগা এবস হালতে এই বাদি হালত কমগাবেস দাতুর এর কমগাবেস এবস হালতে নামাদ এলমক হুজুরে নোয়া আলকমক ভি হিন্দুগা এনাগ মচ্চা লাজম গমনি ভি এম আওয়াহক এমরি তাওবাবে আল্লাহ হযরত রুজুআবে এ নামাদ এলম রাকাতে রোমা হেমিমা এই ওয়াকি মুদ্দতে কান্ডেল ফয় কমেনন তিমা ভি এম আওয়াহক এ কুরেফা ফাফেন তাওবাবে আল্লাহ গমগ এমরি রুজুআবুন এই এগেম রাহল কমন দেখ
5: আদে মি আরগন্ড কোডকং ইয়াং ইতুর কোল্লানা দেমবে শাহসমগে ওয়াকফুলা মি হাকিকাতুগা দেমবে ইদালু বিহেম ওয়াকি মুদ্দতে বান্দে দেঙ্গেনা মাডুকুরা কাশে নুয়েজ্জে হেনে মি নামাদান এমিহা আউ মানা মিবানি এমিহাগে বুদ্ধি হামাগ নুহুন্না ওয়াগুতুগা এমবিম মিসালাকং ইচ্চে বেনুং কফফহুরি মিহেং একে আসরত ফিলাহা ওয়াহাক একং নামাদুগে তেরিয়া নামাদু কুরমা তাওবাওমা আওয়াস এনা আওয়াসবে গান্নঞ্জে নেম ওয়াকি মুদ্দতে কান্ডেলে ফেনয় বাইকাল কাঙ্কামুগা এব হুরি মি মিয়ানি সালিস দোস ওয়ান্দিং নামাজ কবুল নুকুরবেন কা মিসাল কা কাহিনু মি সিহুর হাদা মিহুম বাইক হালা গায়বুগে খবর তদ্দে মি কাহালা মিহুগে ক্যারিয়া গান্না মিহুম আসিকামা ওয়ানিনন ওয়াতে কাঙ্কান্তে কুরা মিহা গে নামাজ সালিস দোস ওয়ান্দিং কবুল নুকুরবেন ওয়াহা কান্না হাদিস পুরতাকে আলগন্ড দন্নওয়ালম বেন ওয়াহাকে কি এগ মানিয়া কি মিহা সালিস দোস ওয়ান্দিং নামাজ নুকুম হুন্নাশে কেনু এ নয় নামাদ লিবে ফুরিহমা দরমিয়া সওয়াবু সালিস দুগে তেরেগ নুলিবেনি এগে মানেন্নুন এনাং এলিবুনি সালিস দুস ওয়ান্দে নামাদ নুকুরুমগে চুট্টিয়েকে এ কাহাল নোগা কামে কুরিমা এ নয় এগে সাজাইগে গতুগা নামাদ কাহাল ম্যাং আলু কামে কুরিমা লিবে মোলু ফুরিহমা দরমিয়া সওয়াবুন এনা সালিস দুস ওয়ান্দে এতা বাইং উনিবেগেন দানি এই এনেং এ ওয়াগতকে সালিস দুহগে ওয়াহাকতাং আন্নারি ব্যাত্তগ এম বিমা নামাজ এনা কুরঞ্জে এনা ওয়াজিবেন এই বুদ্ধি সালামাতুন হুরে এনা নামাজ কুরে হেমা মাস্তুগে হালতেগ্গে মিহা হুন্ন ইরুগ ওয়ানুয়া নেঙ্গি কিয়েনু কিয়েচ্চে নেঙ্গি এফাদ হালত তহগা দেমে শাহাশম ইদালু হে মিসকিতা কারিউন নুয়ামিন মত নামাজ নান্না হেনমেস হামা মিহাগে হামা ಹೇ ವೆರಿ ಕಮ ಆದೇವೆ ಹಮೆ ಹಿಸಾಬು ಕೊರವನು ಕುಶ ತೌಬಾವೆ ವಿಹಾ ವಹಕ ಏನ ನಮಾಜ್ ತಕ ಆಮ್ ಕುರುಮ ಏಕಂ ಕಮಗ ಉಳೆಂಬಾನ
2: ತೌಬಾ ಮಕೇನ ತು ಹದನ ದೇವನ ಸವಾಲೆ ಗೊತ್ತ
5: ಆ ದೇವನ ಸವಾಲುಗ ತೌಬಾ ವಮ ತೌಬಾ ಮಕಿ ಅಸ್ತುಗ ಇಸ್ಲಾಂ ದೀನುಗ ವರ ಲುಯಿ ಫಸೇಹ ಕೊಂ ಗಿಕಮ ಹೇ ಅಲ್ಲಾಹ್ಗೆ ರಹಮೆ ಅಳಗೊಂಡ ಮೆನ್ ನಕಿ ಇನ್ಸಾನುಂ ಕಮ ವಾಯರುಗ ಕುಕ್ಕುರವೇ ಗೊತ್ತ ಅಳಗೊಂಡ ಮೆಲ್ ಲವ್ವ ವಾಯರುಗ ಎಕುಶುಂ ತೌಬಾ ವೇನೆ ಗೆವ್ವೆ ಸೇಕಲಾಂಗೆ ಲೆವ್ವಿಕಂ ಹೀಗೆ ತೌಬಾ ವಮ ಟಕ ಮಿ ಕುರಂಜೆಹೆ ಕಮಕಿ ಮಿ ಎಮಿಹ ಕುರವುನು ಕಂತಕ ದೆರವೆ ಹಿತಾಮಕೊ ದೇವನ ಫಹರಂಗೆ ಕಾಲ ಕಮೆ ತಕುರಾರು ನುಕುರಾನೆ ಕಮ ಹಿತುಗೆ ಅಡಿಂಗ್ ಅಜುಮು ಕಂಡಾಳ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಹಜ್ರತುಂ ಮೇಕಮ ಮಾಫಂ ಎತು ಏಮ ತೆದ್ವೇರಿ ಇಖ್ಲಾಸ್ ತೆರಿ ನಿಯತಕುಂ ಎ ಕುರವುನು ಕಮ ದೆರವೆ ಹಿತಾಮಕೊ ದೇವನ ಫಹರಂಗೆ ಕಡ ನುಕುರಂ ಅಜುಮು ಕಂಡಾಳ ಕಮ ವಣಿ ನಮ ಎಹರಿ ತೌಬಾಯ್ಫ್ ಬೈ ಬೇಫಳು ಇಪ್ಪಳಂ ಅರಾವ ಡಂಗ್ ಅನ್ವಾಸ ದೆಕೇ ವಾಹಕೆ ತೌಬಾವು ಮಟ್ಟಗ ಇವರಬ್ಬುಡು ಕಂತಕ್ ಗಂಡೆ ಗೊತ್ತುಗೆ ಹಾ ಬೋಡು ಕಂತಕ್ ಗಂಡೆ ಏಹವ ತಿಮಾಯ ಹೆದ್ದಿ ಫರಾತ ದೆಮೆದುಗ ಗುಳುನ್ ತಕಿನ್ ಉಫದ್ದ ಅವಹ ದೆರವೆ ಕಮ ಮಾಫಂಗೆ ದುಂಗೆ ಹೆಂ ವಿಮ ಮೇ ಕೊಮ್ಮೆ ಹೆಂ ವಗೆ ಹಾಸ ನಮಾದ ವಿಸ್ನೆಂಗ್ ಅಣೆಂಗೆ ನಮಾದ ಕುರು ನುವತ ಕುರುವಾಂ ಕಿಯವು ನುವತ ಸದಗಾ ದಿನುಂಗ್ ಐ ಎಮ್ಮೆ ರಂಗಳು ಹೇಗೆ ಕೂರಿಂಗ್ ಕಂ ಕುರಂಜ ಹೆಂ ನಮವೆಸ್ ಏಕಾಲ ಕಮೆ ನೆತ ಸಮ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಹಜ್ರತುಗ ತಿಮಣ್ಣ ಮಿಯಾನಿ ಕಮೆ ಕುರವಿಜ್ಜೆ ತಿಮಣ್ಣ ಮಾಫ್ ಕುರ ಮೀಗೆ ಫೋಂಗ್ ರಾದ ತಿಮಣ್ಣ